শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউএল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 6ই অক্টোবর মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ওকিনাওয়ার পুলিশ এক স্থানীয় নারীকে হত্যা ও ডাকাতির সন্দেহে সেখানে কর্মরত একজন মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে শ্বাসরোধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হলেন 20 বছর বয়সী ডেভিন জ্যাকব ব্যালার্ড, যিনি মার্কিন মেরিন কোর এয়ার স্টেশন ফুতেনমায় কর্মরত। তিনি শনিবার আনুমানিক রাত 2টা থেকে ভোর 4টার মধ্যে শহরের একটি হোটেলে নাহার বাসিন্দা 39 বছর বয়সী ইয়াগি আন্নাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ওই নারীর মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র চুরিরও সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগীর মরদেহের বিস্তারিত তদন্তে জানা গেছে যে গলায় চাপ প্রয়োগের ফলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি একজন মহিলার সঙ্গে হোটেলের একটি কক্ষে প্রবেশ করছেন এবং পরে কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ফুটেজে পাওয়া ব্যক্তির চুল ও ট্যাটুগুলো ব্যালার্ডের মতো বলে জানা গেছে। জাপান মার্কিন স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট অনুযায়ী সরকারি দায়িত্ব পালনকালে মার্কিন সামরিক কর্মীদের দ্বারা সংঘটিত অপরাধের বিচার করার প্রাথমিক অধিকার মার্কিন কর্তৃপক্ষের। চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে দায়িত্বের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে যদি সন্দেহভাজন ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তবে জাপানি পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত না করা পর্যন্ত তারা মার্কিন হেফাজতেই থাকবে। শনিবার গভীর রাতে হোটেল থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ওকিনাওয়া শহরের একটি বিনোদন কেন্দ্র থেকে পুলিশ ব্যালার্ডকে খুঁজে পায়। যেহেতু তার মামলাটি মার্কিন সামরিক বাহিনীর আনুষ্ঠানিক দায়িত্বের সাথে সম্পর্কিত নয়, তাই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তি অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন যে তিনি জানতেন না। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বলেছেন ওকিনাওয়ার এক স্থানীয় নারীকে ডাকাতি ও হত্যার সন্দেহে এক মার্কিন মেরিন সদস্য গ্রেপ্তারের ঘটনায় জাপান সরকার যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকাইচি লিখেছেন যে এমন একটি চরম নৃশংস ও জঘন্য অপরাধের ঘটনা ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি আরও লেখেন যে জাপান সরকার ঘটনাটির তদন্তে পূর্ণাঙ্গ মার্কিন সহযোগিতা, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে শৃঙ্খলা জোরদার করা এবং পরবর্তীতে এই ধরনের ঘটনা বা দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানিয়েছে। তিনি অঙ্গীকার করেছেন যে সরকার এই বিষয়ে সম্ভাব্য সব কিছু করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাপানের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের নিকটবর্তী জলসীমায় একটি বৃহৎ ও অত্যন্ত শক্তিশালী টাইফুন উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সোমবার সকাল 6টা পর্যন্ত টাইফুন চোই ওয়ান ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের কাছে ঘন্টায় 20 কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। টাইফুনটির কেন্দ্রে বায়ুমণ্ডলীয় চাপ ছিল 925 হেক্টোপ্যাস্কেল। কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 252 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। ঝড়ের পূর্বাংশের 220 কিলোমিটার এবং পশ্চিমাংশের 165 কিলোমিটার এলাকার মধ্যে ঘন্টায় 90 কিলোমিটারের বেশি গতির প্রচণ্ড বাতাস বইছিল। ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের নিকটবর্তী সমুদ্র খুবই উত্তাল থাকবে এবং সোম ও মঙ্গলবার সেখানে ঢেউয়ের উচ্চতা 8 মিটারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসের গতিও বাড়বে। পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 72 কিলোমিটার এবং দমকা হওয়ার গতিবেগ ঘন্টায় 108 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া কর্মকর্তারা উঁচু ঢেউ, তীব্র বাতাস ও ভারী বৃষ্টির ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন 25 অক্টোবর নির্ধারিত দ্বিতীয় দফা ভোটের দিকে এগোচ্ছে, যেখানে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো এবং বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউই বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পাননি। রবিবার ব্রাজিলের জনগণ ভোট প্রদান করেছেন। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, 98.6% ভোট গণনা শেষে সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো জ্যেষ্ঠ পুত্র বলসোনারো 47.2% ভোট পেয়ে এগিয়ে আছেন। লুলা 44.8% ভোট পেয়ে অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় বলসোনারো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সঙ্গতি রেখে অন্যান্য নীতিমালা বাস্তবায়নে জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন। লুলা প্রধান শক্তিগুলোর হস্তক্ষেপ বরদাস্ত না করে বৈষম্য হ্রাস এবং জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখার উপর মনোনিবেশ করেছিলেন। পুরো প্রচারণা জুড়ে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সোমবার ইয়োকোতো মেগুমির 62তম জন্মদিন। জুনিয়র হাইস্কুলের প্রথম বর্ষে পড়ার সময় উত্তর কোরিয়া যাকে অপহরণ করেছিল, এই উপলক্ষে তার মা সাকিয়ে যত দ্রুত সম্ভব মেয়েকে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছেন। চলতি বছর 90 বছর বয়সে পদার্পণ করা সাকিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেন যে, দীর্ঘ প্রায় 50 বছর ধরে আপ্রাণ চেষ্টা করার পরেও তিনি তার মেয়ের কণ্ঠস্বর পর্যন্ত শুনতে পাননি। 49 বছর আগে 1977 সালের 15ই নভেম্বর জাপান সাগরে উপকূলবর্তী নিগাতা শহরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেগুমিকে উত্তর কোরিয়ার গুপ্তচররা অপহরণ করেছিল। 90 বছর বয়সী সাকিয়ে হলেন সরকার স্বীকৃত সেই সব অপহৃতদের একমাত্র জীবিত অভিভাবক যাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি আক্ষেপ করে বলেন যে, অপহরণের বিষয়টি নিয়ে কথা বলতে তিনি জাপান জুড়ে ঘুরে বেরিয়েছেন অথচ আজ পর্যন্ত কোনো তথ্যই সামনে আসেনি। তিনি বলেন, বেশ কয়েক বছর আগে পর্যন্ত তিনি মেগুমির জন্মদিনে কেক কিনতেন, তবে বছরের পর বছর একই কাজ করার কষ্ট আর সহ্য করতে না পেরে তিনি কেক কেনা বন্ধ করে দেন। তিনি বলেন, আজও তিনি মেয়ের জন্মের সময় অনুভব করা সেই উষ্ণতার কথা ভুলতে পারেন না।
1: এনএস কেবল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।